0: คนี่ก็ได้กับอากาศวันนี้ชลองบัดมันตาปัดเงี้ยลำเยพีก็จิงเต็บขับไปได้บัดกับโปรแกรมกับบัมตากับดิปตี้คอมมิชเนอร์อีสคาซิฮิลดิสทริกชลองกับลำเต็บบ่าวข่าว NFSA AAY บัด PHH บัด non NFSA บัดยาวโฮลมีนอัตาจงบุนัยจำบังอาร์จาอัพนริวและสดังเป็นพลัดฉบารอกิดกันสามมาร์บัมเลนิเรชันเฟร์ไพรส์ช็อปฮักจิงยาวคุมบาลักโดฮารุมUkau NFSA AAY but PHH but non NFSA jong bunai jembang arjapun rio kebun kong AAY live san shikilo shikat umdan kam ban siu pisa PHH san kilo shikli umdan kam ban siu pisa non NFSA nyo kilo shispa san gram shikat kita kalong hakador kat ar tingka nyo po naya hadu kalai tingka shikilo.Hulmin ata jong bunai jembang arjat arpun riu san kilo shikat hasor bat lai kilo shikat hanong gendong hakador shipo san po naya tingka shikilo. Lapta ya baro kinong sam rishon ban sam no mardor shabaro kinong yo benta tangmar ya poi kite kimar rishon kumta lab kabaha kumbala kedo haneng. Lapta ru bakidei banwanมันว่าอีกกระเตงจงบารอกินองโยบันตาบัดกระปอบันซามยี่กิมาริชันฮักกิดุกันกิจงกีลักันตูรุยาบารอกินองโยบันตานักบ่า NFSA บันเชมยี่ลักจงกับหาริชันฮาลานิชัวกับไลโพตริกอุจมังอาราจาอาพันเรียบัดเป็นบัดบันเป็นเด็บยากับ EKYC นักบันตากับจิงยัดเบนยารันติจงกับจิงซามริชันลิงบากับกอร์ EPUS ลาดาดอนกินุกินุกินองซามมาริชันKibom Sam Lani Sam Palat Kador Balabu Lani Ai Dunato Lani Ai Dakimar Bombiang Kinong Yo Benta Kilam Pintip Mador Shaka Office Jangka Deputy Commissioner Supply East Kasi Hill District Shillong Kanigadika Akash Bani Shillong Kini kadai ke akash bani shilong parlok nong sengap minuan lam syapi mentai kubor ya lekai jong katayo ya ke skrip lapan bit pembiang da iba James Lingdot nong laj buat reporter upik ngor.
1: Kadu ke Indian Super League arjar arpun riu ke lepoi jika bekut bat ki is Bengal ke layo ban rai ke nam ladu jika limpung ilakai ke bambata ke samoy.Hadin bakalapli me ke indakachi da argola kwai ha ke jingkun ke jongki ha ke singi palai ha kolkata ha ke ni ke ju hi ke singi ke mohon bagan super giant ru kala job da argola kwai persha e ke sporting delhi but kala ya rengkat mar arpun ru point but ki is bengal and regi is bengal kala yo bandra e ke nam ladu da ke jingi pair jongki gol ke belong khat khandai la khat sao ke mohon bagan kala penkut yeladi ha ke kedan ke baar ba ke mumbai city ha ke kedan ke balai da arpun point hadin bakala job ya ke panjab da argola north sa ha ke wei pat ke jingi kun ha ke ni ke ju hi ke singi ka jamshedpur pat ke odisha kala penkut da ke jingi khat kata da north la north kat ba ke north east united kala penkut ha ke kedan ke ba khandai hadin bakala khur khat ru point ka royal challengers bengaluru rcb ka gujarat titans gt but ka sunriser hyderabad srh kila rung chaka play off ke indian premier league arjar arpun rio hadin bakla don ha ka kadan ka bengkong ba ar palai ha ka medi kain point jong ka nik league ka ba menta ka samoy ka royal challengers bengaluru tat hadu menta kala khur khat pra point kat ba ka gujarat titans but sunriser hyderabad kila khur mar khat ru point na mar khat lai sinikun bat kisa samar ko wei ki jingi khun kat ba ko wei pat ka jaka ka dang light kandangi kni apleng ka rajasthan royal ka badon khat sau point bat ka kolkata night rider bat ka punjab kings ki badon mar khat lai point henry lada ka rajasthan ka job ki jingi khun ka bakhadu persha ye ka mumbai indian ha ka jingi khun ka bakhadu ag singi blai ka arp south trip jungmang ka nyu ba kan rong maka chaka play off ka board for control of cricket in india bcci kelapan benaya ke kenhun nyilakai cricket jong ke india nakamta ka one day international the odi series persaya afghanistan ha ka singi hatmajai ka khatkhandai trik jumang arajar atun